0: পর প্রিন্ট নিজেতর্ক রকম হয় তোমার সাধারণ নম্বর এখন গড়ের সম্বন্ধে সূচনা আদরণীয় শ্রী আগ্রহী মহানুভাব হলে তপাইলে আপনার সবার সাধারণ বার্ষিক রূপে বুঝাউন পড়ে সবার কর নবীকরণ বস্তু লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হেঁটা লাগে সম্বন্ধিত ইয়াত কার্যালয় গেলে কর প্রিন্ট মান্য ব্যাংক ভোচর বর্ণ অগি সবার কর তথা বস্তু একিন গর্ণ তথা কর বুঝায় পছন্দ প্রাপ্ত হুম বিনা আপনি বুঝাইকে করকে রকম আপনি সবারি নম্বর একটি গর্ণ সূচনা মারফত অনুরোধ গরিছ
1: কোটি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় ফিরাত
2: মৌসুম সম্বন্ধে সহি সূচনা প্রাপ্ত কর সুরক্ষিত ভবিষ্যৎ নির্মাণ কর মৌসুম তথা জলবায়ু সম্বন্ধে সূচনা নিয়ে কর মৌসুম পূর্বানুমানকে জানকারী নিয়মিত রূপায়ণ নিয়ে কর প্রাকৃতিক বিপদ জোখিম নিরীকরণ সচিব বনাও জলবায়ু পরিবর্তন কা অসর ঘটানো সামূহিক প্রয়াস কর বন সংরক্ষণ ও বৃক্ষারোপণ সক্রিয় সহভাগিতা জনাও ঊর্জা বর্ষক সুস্থ ঊর্জাকে প্রয়োগ জনাও বাতরুণ প্রদূষণ নিয়ন্ত্রণ জিম্মেবার বনাও বাতরুণ সংরক্ষণ কর জীবন রক্ষা কর
3: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ে কোশি প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ
2: বালবালিকালয় লাগু ঔষধ দুরুপয়োগ লাগু ঔষধ সামাজিক অপরাধ হো কোভিড কসৈলী প্রয়োগ নগর বাল বালিকালয় লাগু ঔষধকে প্রয়োগ টাড়া রাখ বাল বালিকা সঙ্গতমা ধ্যান দি লাগু ঔষধ বাট হুনে হানি র কানুনি পরিণাম বারে জানি দি বাল বালিকা সঙ্গে নিয়মিত সংবাদ করলে গরম বাল বালিকালয় ঘরমা মানিয়ার সময় দিনে গরম বিদ্যালয় জীবন উপযোগী শিক্ষা দিনে গরম বাল বালিকা সকারাত্মক গতিবিধি প্রোৎসাহন কর
1: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় কৃষি প্রদীপ দ্বারা জনহিত সারি সন্দেশ
0: তোমারি সাধুকে বিভিন্ন তীর্থগুলি সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রাহী মহানুভাব গুরু তপাইলে আপনি সবারি সাধন নয়া খরিদ গর্দা নামসারি গর্দা সবারি সাধন ইঞ্জিন বা অবস্থা রুজু বা অন্য কুনে কয়েকট ভয় নভয় রুজু করে মাত্র খরিদ বিক্রি করার এসে সূচনা মারফত অনুরোধ করছ
1: উত্তর প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় ফিরত
2: সড়ক প্রয়োগ গর্দা ধ্যান দিন সড়ক সীমা অতিক্রমণ নগর সড়ক সীমা অস্থায়ী এবং স্থায়ী সংরক্ষণা নির্মাণ নগর সড়ক নামে ঠল তথা পানি নিকাশ বন্ধ হন নদী সবারি চলাউন্দা লিন অনুসার পালনা করো রোগর সবারি চলাউন্দা ট্রাফিক নিয়ম কু পালনা করো সবারি সাধনা ঝুলি রসপথমা বসি রাত্রা নগর সড়ক ক্ষমতা ভন্ডা বড়ি ভাগ প্রয়োগ নগর জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটো কাটন কর সড়ক তৎকাল মধ্যসীমার গড়ি করাও যাত্রা ক্রমা কোনো সমস্যা ভয়ে নজিক প্রহরী খবর করাও
3: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ে কোশি প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ
2: মৌসুম সম্বন্ধে সহি সূচনা প্রাপ্ত কর সুরক্ষিত ভবিষ্যৎ নির্মাণ কর মৌসুম তথা জলবায়ু সম্বন্ধে সূচনা নিয়ে কর মৌসুম পূর্বানুমানকে জানকারী নিয়মিত রূপায়ণ নিয়ে কর প্রাকৃতিক বিপদ জোখিম নিয়মীকরণ সচিব জানাও জলবায়ু পরিবর্তন কা অসর ঘটানো সামূহিক প্রয়াস কর বন সংরক্ষণ ও বৃক্ষারোপণ সক্রিয় সহভাগিতা জানাও ঊর্জা বর্ষক সুস্থ ঊর্জাকে প্রয়োগ জানাও বাতরুণ প্রদূষণ নিয়ন্ত্রণ জিম্মেবার কর বাতরুণ সংরক্ষণ কর জীবন রক্ষা কর
3: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ে কোশি প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেহ
2: ইউনি হিংসাবাট বচন র বচাও লঞ্চনী হিংসা সামাজিক অপরাধ হো বালবালিকা লঞ্চনী হিংসাকে জুখিমা হন সক্ষম হিংসা শুনেকি আসন্ত সাথে ভাই পরিচিত নাতিদার রেসিপিবাট হন সক্ষম অভিভাবকলে আপনার সুরাশুরীকে ব্যবহার খেয়াল রাখ বালবালিকা চাল চলন পানী ব্যবহার অস্বাভাবিক পরিবর্তন আয়ক হন সক্ষম কিস্তি পাইলে উনহর সঙ্গে তৎকাল কুড়া করাও বালবালিকা সঙ্গে নিয়মিত সম্পাদ গ্রহণ করাও
3: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় কৃষি প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ
2: नागरिक सहायता कक्ष संचालन हुने सम्बन्धी सूचना
1: अदालत सेवा ग्रही महानुभावहरू यातायात व्यवस्था कार्यालयबाट प्रदानहरू सेवा प्राप्तिको सहजीकरणको लागि नागरिक सहायता कक्ष संचालन गरिएको छ। उक्त कक्षबाट निशुल्क सेवाहरू प्राप्त गर्न सक्नुहुनेछ। सेवा प्राप्तिको लागि नागरिक सहायता कक्षमा सम्पर्क राख्न अनुरोध गरिन्छ। सेवा प्राप्तिमा कसैको प्रलोभन नगरी आफ्नो सेवा लिन हार्दिक अपील गर्दछ। सेवा प्राप्तिमा कुनै गुनासो भएमा हिरासत सुने अधिकार कार्यालय प्रमुखसँग सोझो सम्पर्क राख्न सक्नुहुनेछ।
3: कोशी प्रदेश सरकार आन्तरिक मामिला तथा कानून मन्त्रालय विराटनगर
2: एक्लै बस्न रुचाउनुहुन्छ। दुबाउँदै पनि जानु भएको छ। पहिला खुब पढ्ने मान्छे अहिले किताबै हेर्न मान्नुहुन्न। नै पहिला त त्यस्तो मान्छे हुने के भएछ त? दुःख गरेर कमाएको पैसा बिर्न अलिअलि जमा गर्दै थियो। अस्ति घरको लागि केही सामानहरू किन्नु पर्यो भनेर निकाल्नु भएको पैसा नै छैन। सानो सानो कुरामा किसकिस मात्रै गर्नुहुन्छ। घरबारै बिग्रिने जस्तो पो भइसक्यो। लौना दिदी सम्झाइदिनु पर्यो। यो त नागौसो कोलकातामा बस्नु जस्तो लक्ष्य छ त कोटेश्री नागौसो त भाइ के भएको तिमीलाई भाइ भन त
4: साथीहरूले गाँदा खानालाई जबरजस्ती गरे। मैले पनि नै भन्नै सकिनँ र खाएँ। त्यसपछि बिस्तारै बानी हुँदै गयो। अहिले त लड लागेछ, छाड्नै सकिनँ। अहिले पनि गाह्रो भइरहेको छ।
2: गाह्रो साह्रो मलाई केही थाहा छैन। अब खुक्को सबै छान्नुपर्छ। तिमी त हाम्रो सहारा हो, किन यसरी बर्बाद हुने काम गर्दैछु? सम्झ त हाम्रो आमा बुवाले समाजमा बनाउनु भएको छ प्रतिष्ठा छुट्टै छ। यसको संरक्षक तिमी त हो।
4: हुन्छ दिदी, धन्यवाद। अब म सधैँ छाडेर एक असल नागरिक बन्ने प्रयास गर्नेछु। मेरो श्रीमतीलाई पनि धेरै दुःख दिएको छु। मेरो सबै थोक परिवार हो। मलाई माफ गर।
2: बारिशमा लड सृजना गरी धुमचरी तुलाउने वस्तु वा पदार्थ लागू पदार्थ वा नहुन सक्यो। विश्व स्वास्थ्य संगठनले लागू पदार्थलाई स्वस्थ शरीरको लागि प्रयोग गर्न आवश्यक नभएको पदार्थ भनेर परिभाषित गरेको छ। यस्ता पदार्थले बारिशको केन्द्रीय स्थायी प्रणालीमा प्रभाव पार्नुको साथै उसको भावना र सोचाइमा परिवर्तन ल्याउँदछ। त्यसैले लागू औषधको प्रयोग प्रसार प्रसार रोकथाम र नियन्त्रणमा जोड दिनु स्वस्थ जीवन लागू असर विकल समाज निर्माणका लागि जिल्ला प्रशासन कार्यालय सोलो खबु र सोलो एफएमको संयुक्त प्रयासमा रूपमा जारी सकोस्।
3: सोसे कार्यालयको जनहितमा जारी सन्देश। स्वास्थ्य जीवनको आधार हो सन्तुलित र पोषणयुक्त आहार। विशेष गरी गर्भवती महिला, सुत्केरी आमा र पाँच वर्ष मुनिका बालबालिकाहरूलाई पोषणयुक्त खानाको विशेष आवश्यकता पर्दछ। दैनिक खानामा दाल भात, हरियो तरकारी, फलफूल, दूध तथा अन्य पोषणयुक्त खानेकुरा

তিননাকু সিন্দুর পোতে দুই কো ধাগ চুরাও তিননাকু সিন্দুর পোতে দুই কো ধাগ চুরাও সোমরগঞ্জ ঔঠিলা যে এত নাকো।